0: রেডিও বিহানি 97.6 মেগাহার্জ।
1: ওহো, হইনে কি হো, নয়া স্কুটার, অজ হাতমা সুনকো ঔঠি পনি।
2: লা, তলাই থা ছৈন, মিলন টোলমা রহেকো রোমান মোবাইল পসলমা মোবাইল কিন্দা হরেক বর্ষ বম্পার উপহারমা হিরো জুম স্কুটার অনি হরেক মহিনা সুনকো ঔঠি পাইন্ছ নি।
1: এ হো র, তেসো ভয়ে ম পনি মোবাইল কিন্দা গই হালে রোমান মোবাইল পসল ধাজিং দেশিমা।
2: রোমন মোবাইল ঘড়ি পসল নীলকণ্ঠ নগরপালিকা 3 ধাদিং বেশী ধাদিং। আমি কহা মোবাইল তথা মোবাইল কা সম্পূর্ণ পাকপূর্জা ঘড়ি রেডিও টিভি ডিস হোম আইরন চার্জার পঙ্খা লগায়ত সম্পূর্ণ ঘরায়সী ইলেকট্রিক সামানহরু বিক্রি তথা মরমত গরিন্ছ।
1: সাথে কিস্তা বন্দিমা হরেক ব্র্যান্ড কা মোবাইলহরু পাইনুক সাথে পুরানো মোবাইল বাট নয়া মোবাইল পনি সাটিন্ছ।
2: বম্পার উপহারমা হরেক স্মার্টফোন কো খরিদমা হিরো কো জুম স্কুটার র হরেক মহিনা সুনকো ঔঠি সমেত প্রাপ্ত গর্ন সক্নু হুনেছ।
1: প্রোপাইটার রাম শ্রেষ্ঠ, সম্পর্ক মোবাইল নম্বর 98 41 97 97 13 র 98 13 99 15 99।
3: তপাইকো সন্তুষ্টি নে হাম্রো সন্তুষ্টি হো।
4: লসো হে মেবে ফেবে মা রংমা যে আরসিসি দিম গোরা চহারা দিন প্রে রখোর মা নগ ফারম মা অসিম টমাটার কি ট্রনেল মা সিংবাই সুর সিংজেপল মুবা হলে সিংবাই সুর মুসম ওম টঙ্কে সুর এন্টারপ্রাইজেস ধাজিং বেশি সুগম টোলরি সেগ হই রোমা হুজুরি মি দিম ফিটিং সিংবাই অন্তরাষ্ট্রীয় স্তরলা জম্মানু সামান মা হোলসেল মূল্যারি ইয়ংবা অসিম দিম সম্মান বোরবারি ডুয়ানিলা সুবিধা ন মুবা ক্রংয়ুর্নালে বজার করব আহি নাই রোমা সেগো বরো ওম টঙ্কেশ্বর এন্টারপ্রাইজেস ধাদিং বেশি সুগম টলরি সম্পর্ক নম্বর চাই 01052 470 আসেম 98511 87 882 ফোন সিঞ্জিম সেগো হই রোমা।
5: ও মেজ্জু নমস্কার হাই।
6: নমস্কার নমস্কার মেজ্জু নমস্কার।
5: ল বধাই ছ হাই, বিয়ে গান লাগ্নু ভয়েছ।
6: ল ধন্যবাদ ধন্যবাদ মেজ্জু। অনি বধাইলে মাত্রই তো পুগ্দৈন হাই মেজ্জু, জনতা গয়ে ছম ছমি নাচ্নু পনি পর্ছ কে।
5: হাই মেজ্জু, ম ত বিয়েমা আউদিন হলা।
6: ল মেজ্জু, মেরো বিয়েমা কিন নআউনে নি?
5: কিন আউনে নি মেজ্জু? ধাদিংমা এউটা রাম্রো দৌরা সুরুয়াল সিলাউনে ঠাউ ত ছাইন, কে বিয়েমা আউনু র খাই?
6: ল্যা মেজ্জু, তেস্তো নি কুরা হুন্ছ ত, ধাদিং বেশী বীচ বজারমা হাম্রো কপডা ঘর খুলি সক্যো নি, মইলে পনি দুলাকোট তিঁবাট সিলাকো হো নি। ত্যাঁ ত শর্টিং সুটিং দৌরা সুরুয়াল স্কুল কলেজ কো ড্রেস সব্বই পাইন্ছ, ত্যাঁই কিন্নে ত্যাঁই সিলাউনে, কেই চিন্তাই ছাইন নি।
5: লও না হো র, অনি ঠ্যাকে কাঁ হো নি?
6: ল শুননোস, নীলকণ্ঠ নগরপালিকা ওয়াডা নম্বর 3 বীচ বজারকো কলর ল্যাব সঙ্গই মহালক্ষ্মী ব্যাংক ভন্দা ঠ্যাক্কাই তল্লোপটি। অজে দেখনু ভয়েন ভানে প্রোপ্রাইটার দিনেশ শাহলাই ফোন গর্নোস, ফোন নম্বর 98 45 55 66 56 অনি 98 28 049 215 মা ফোন গরের জানোস হাই।
1: মম্মি, মলা চপ্পল কিনে পয়সা দিনু দ। তিমলাই চপ্পল কিনে আসতে ভক্কর পয়সা দেখো হইন, त्यो त फाटिसक्यो नि, बजारमा अहिले कस्तो डुप्लिकेट जुत्ता चप्पल आइरहेछ, हजुरलाई के थाहा?
7: होइन, तिमीहरू अघिदेखि किन झगडा गर्दैछौ?
1: किन हुनु नि, अस्ति भर्खर किनेको चप्पल आज फाट्यो भनेर पैसा माग्दैछ।
7: ल भाइगो हल्ला नगर, छोरी तिमीलाई म पैसा दिन्छु तर जुत्ता चप्पल किन्न चाहिँ कृष्ण सप्लायर्स पुछार बजारमा जाऊ है।
1: किन नि बाबा?
7: किनकि त्यहाँ बच्चादेखि बुढासम्मलाई हुने लेडिज तथा जेन्ट्स आइटमका आकर्षक जुत्ता चप्पल सुपथ मूल्यमा खुद्रा तथा होलसेल बिक्री गरिन्छ नि।
1: हस् बाबा।
8: कृष्ण सप्लायर्स धादिङ बेसी पुछार बजार, प्रोप्राइटर कृष्ण किबल सिन्हा,
9: सम्पर्क मोबाइल 97 41 01 34 29।
4: के तपाईँले दाँत मुख तथा गिजाको समस्या छ? यदि छ भने लाङ्गाली डेन्टल क्लिनिक सधैँ तपाईँको सेवामा रहन्छ।
10: नेपाल मेडिकल काउन्सिलमा दर्ता भई विषयगत विशेषज्ञद्वारा नै सञ्चालन गरेको लाङ्घाली डेन्टल क्लिनिकका उपचार सेवाहरू
4: दाँतको जराईदेखि उपचार गरिदिने, नमिलेको दाँत तारले बानेर मिलाउने, दाँतमा सिमेन्ट भर्ने, कृत्रिम दाँत राख्ने, साधारण दाँत निकाल्ने तथा गिजाको शल्यक्रिया गर्ने, बुद्धि बंगारामाथि पलाएको गिजा काट्ने, दाँतको रङको मेटलको खोल लगाउने, दाँत तथा मुख गनाउने समस्याको उपचार गरिने, अर्थोडेन्टिस्टबाट सेवा परामर्श दिइने, बच्चाहरूको दाँतको विशेष उपचार गरिने, दैनिक बिहान 6 बजेदेखि बेलुका 8 बजेसम्म क्लिनिक सञ्चालनमा रहने।
10: मुस्कुराउनुस् दन्त लहरमा खुसी भएर। लाङ्घाली डेन्टल क्लिनिक नीलकण्ठ तीन धादिङ बेसी होटल जनजीविकाको ठिक अगाडि कामना विकास बैंक भएको घरमा।
4: थप जानकारीको लागि डाक्टर रचना रेशमी मगर सम्पर्क फोन नम्बर 9841055754 9841055754। ए सुन्नुहोस् त, 50 वर्ष भन्दा माथि उमेर समूहको लागि दन्त उपचार सेवामा 50% छुट सुविधा पनि रहेको छ।
0: बुढा, आज इन्टरभ्यू थियो के भयो त?
6: म त सिधै छानियो भने नियुक्ति पत्र पनि आजै दिएको छ नि, भोलिबाटै काममा जाने।
0: होइन, के भन्छ, कसरी नि?
6: कसरी हुनु नि, आज रिभा रेमन्ड सुटिङ हाउस एन्ड रितेश टेलरमा शिलाको ड्रेस लगाएर गएको सिधै पा।
0: रिभा रेमन्ड सुटिङ हाउस एन्ड रितेश टेलर्स, हामी कहाँ स्कुल कलेज अफिस तथा पार्टीका लागि स्वदेशी तथा विदेशी कपडाको साथै उच्च स्तरीय कारिगरद्वारा सिलाई गरिन्छ। प्रोपाइटर रितेश परियार, सम्पर्क मोबाइल नम्बर 9849185810 9849185810।
9: अफिसको डेकोरेसन त सबै सकियो, अब अफिसको लागि चाहिने कम्प्युटर, ल्यापटप, सिसी क्यामेरा, प्रिन्टर लगायतका सामग्रीहरू खरिद गर्न पर्ने, कहाँ गएर किन्ने होला?
11: होइन सर, के सोचिरहनु भएको छ?
9: हेर न बाबु, अफिसको डेकोरेसन त सबै सकियो, यो टेक्निकल सामानहरू किन्नु पर्ने, कहाँ गएर किन्ने होला?
11: ल सर, हाम्रै दार्जिलिङ बेसी बिच बजारमा सुसमर्पण कम्प्युटर सेन्टर भएपछि के को चिन्ता?
12: सुसमर्पण कम्प्युटर एन्ड मोबाइल सप, हामी कहाँ नयाँ पुराना डेस्कटप कम्प्युटर, ल्यापटप, सिसी क्यामेरा, प्रिन्टर, युपिएस, इन्टरनेट जडान, टोनर, रिफिल, मोबाइल बिक्री तथा मर्मत गरिनका साथै कम्प्युटर सम्बन्धी सम्पूर्ण काम गरिन्छ।
9: सुसमर्पण कम्प्युटर एन्ड मोबाइल सप, नीलकण्ठ नगरपालिका 3 बेच बजार धादिङ, सम्पर्क नम्बर 9851108878 र 9808878778।
13: रेडियो बिहानी 97.6 मेगाहर्ज।